0: फटा पोस्टर निकला हीरो इसी फिल्म से हमने पेश किए हैं, मैं रंग शरबतों का तो मीठे घाट का पानी अभी आप सुन रहे थे।
1: अधिकारियों का तौर आने धर्म सूत वकालत का काम करता है, जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है।
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
3: Voor hulp bel nu 015 21 59 22 7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: U luistert naar Hindustani Radio, Radio Faro.
5: Digitale radio, wagonfm.nl.
6: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer. Afgebroken motoronderdelen hebben vorige maand het raam van een Ryanair vliegtuig vernield, waardoor een man deels naar buiten werd gezogen. Dat schrijven Amerikaanse onderzoekers in een voorlopig rapport. In de rechtermotor van de Boeing brak vlak na het opstijgen een blad van de turbofan af. Rondslingerende stukken braken het raam en beschadigden de romp. Zolang het onderzoek nog loopt, geeft Ryanair geen verdere reactie. De eerste boeren zijn aangekomen bij het provinciehuis in Den Bosch. Ze demonstreren omdat Provinciale Staten van Noord-Brabant debatteert over het intrekken van de vergunningen van 5 pluimveehouders. Boerenorganisaties zijn woedend. Ze vinden dat je moet kunnen vertrouwen op een geldige vergunning. Met het protest willen ze hun collega's een hart onder de riem steken. De Duitse autoriteiten zijn vanochtend begonnen met de evacuatie van 1800 inwoners van het dorp Jay vanwege een natuurbrand. Het vuur is het dorp tot zo'n 200 meter genaderd. De bewoners zijn opgevangen in een basisschool in een nabijgelegen dorp. Jay ligt op zo'n 40 minuten rijden van de Nederlandse en Belgische grens. Het leger helpt mee met het vrijmaken van bospaden voor de hulpdiensten en ook blushelikopters worden ingezet. En in het Noord-Hollandse Heiloerbos is een stel betrapt terwijl ze illegaal kampeerden en barbecueden. Vooral barbecue in het bos is met deze droogte ongewenst. Toen ingeschakelde handhavers aankwamen, waren ze al gevlucht. Stille getuigen waren menselijke ontlasting, gebruikt toiletpapier en een lege wc-rol. Toch kan het stel wildkampeerders worden achterhaald. Iemand heeft namelijk foto's van hen en hun auto gemaakt. Het weer nog. Vandaag hebben we nog te maken met een hoge drukgebied dat zorgt voor zonnig weer. De temperaturen lopen op van 30 graden in het noordwesten tot wel 37 graden in het zuidoosten. Vanaf morgen slaat het weer om, het wordt wisselvalliger en de temperatuur gaat omlaag.
7: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
8: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
9: हर दिल से हमारा नाता है, हर दिल से हमारा रिश्ता है। हमेशा की तरह आज भी होंगे कुछ ऐसे मीठी मीठी प्यारे प्यारे बातें ऐप द्वारा। मैं हूँ आपकी खिदमत में अनिल सर, जो अब से लेकर हम 3 बजे तक तुम्हारा साथ देंगे, हमारा तुम्हारा साथ रहेंगे 3 बजे तक। जहाँ तक ये आवाज़ पहुँचे, वहाँ तक हमारा प्यार पहुँचे, पैगाम पहुँचे। आप सब चुने फाहुन हिंदुस्तानी रेडियो पे, जो दनाक शहर से प्रोग्राम को हम लोग बना करके सजा करके आप तक पहुंचाते हैं। अभी हमारा कोलेगा फियंती से भी आप सुन रहे थे, फियंती, और मैं अब से लेकर 3 बजे तक आपके साथ रहूंगा। ठीक है दोस्तों, फिर से एक बार सभी को राम राम, नमस्कार, सलाम अलैकुम। हर एक आज फ्राइडा है, देखा जाए फ्राइडा, फिर 3 अगस्त हो चुका है और आज जुमा है। हर एक को जुमा मुबारक हो। हमारा जितना मुसलमान भाइयों बहनों है, जुमा मुबारक हो। हमारा प्रोग्राम है आज के प्रोग्राम, मैंने बना करके सजा करके लाया हूँ, जो आप तक मैं पहुँचाऊँगा आप लोगों तक। प्रोग्राम ऐसे है दोस्तों, आज 1 बजे से अभी से 11 बजे से 12 बजे तक हमारा कुछ फिल्मी, कुछ हिट सॉन्ग से 2 मूवी है जो बहुत हिट था, उन दोनों फिल्म के गाना मैं आप लोग के सुनाने वाला हूँ आज 1 घंटे। उसके बाद 12 बजे से 1 बजे तक खाने का, लोग खाते हैं कुछ ब्रेड खाते हैं, جو بھی آپ کھائیں گے کھانے کے وقت پہ ہم کچھ بیٹھک گانا سنانے والا ہوں. 12 بجے سے 1 بجے تک بیٹھک گانا ہے, 2 بجے سے 1 بجے سے 3 بجے تک ہوگا سوال اور جواب پروگرام. سوال اور جواب, ہم سوال کریں گے, آپ ایپ دوارا مجھے جواب دیجئے اور ہر ایک صحیح جواب پہ آپ ایک گانے کو مانگ سکتا ہے سننے والوں. اور یہ میرا آج کا پروگرام ہے. میں آپ سب کو کہتا ہوں ایک شبھ دن ہو, فرائیڈے مجھے فرائیڈے ویکینڈ آ چکا ہے گا اور ہر ایک اس پروگرام کو سنتے ہیں. کافی لوگ ہیں دور دور سے پروگرام کو سنتے ہیں, ہر ایک کو بہت بہت شکریہ جو آپ لوگ پروگرام کو سنتے ہیں. اور کافی ایپ ہے, کافی ایپ آ چکا ہے. سوال میں نہیں, ابھی سوال نہیں کیا ہوں, آج کا جو سوال ہے دوستو, آج سوال لائنیں کھل چکا ہے, ہمارا تار کھل چکا ہے. آپ لوگ مجھے سوال سن کے مجھے جواب کو ایپ دوارا دیجئے اور گانے کو مانگ کیجئے. میرا سوال ہے, ایک آدمی دوسرے آدمی کو چمڑا نکال رہا تھا یار, چھری سے ہو کر چمڑا نکال رہا تھا, باقی اپنے روئے لگل, کون چی با کہہ کر تو رو تھا اور کون چی ہے, کیا ہے, کس لیے وہ رو رہا تھا. ایک آدمی دوسرے آدمی کے چمڑا نکال رہا تھا, ایک چمڑا نکال رہا تھا اور کہ بہت جی نکالے اوکے پی رہا ہے اور وہ روئے لگل, وہ روئے لگل کیونکہ پی رہا تھا, روئے لگل کہہ کر تو رو تھا اور کون چی وہ کرا تھا. ٹھیک ہے, اس کا جواب مجھے چاہیے دوستو, جو صحیح جواب دے گا اسے حق بنتا ہے ایک گانے کو مانگنے کے لیے. آج کا پروگرام میں نے آپ تک پہنچا دیا ہوں اور مل کے سنتے ہیں. چلو ایک مووی ہے جو کافی ہلچل مچا رکھا تھا, 2 مووی کے گانے میں آپ لوگ کو سناؤں گا کہ جو کافی ہلچل مچا رکھا تھا. ایک ہے مووی جان باز ہے, جس میں فیروز خان, سری دیوی, انل کپور, ڈمپل کپادیا نے کام کیا ہے. ہم آپ لوگ کے لیے چلتے ہیں, دیکھا جائے تب ہر کسی کو نہیں ملتا یہاں پیار. ہم سب مل کے سنیں گے, پروگرام شروعات ہو چکا ہے.

ऑन हिंदुस्तान रेडियो पर आप ट्यून है, आप सुन रहे प्रोग्राम गीतों का संगम राजन के साथ। फील बरेक्त फील हिस्स को पातवे एंड हो फॉर इंटरेक्शन अफ्रेट से मिक्र कैस्टल एंड रोपन एम्पल 5 किलोमीटर आतवे से तो कम बस अम्स्टर्डम तुसन न्यू गेन सेट एंड इंटरेक्ट लेसरेन 7 किलोमीटर आतवे इंटरेक्ट से तो कम बस तुसन अफ्रेट कैडरमासन एंड अफ्रेट कैडरिल 8 किलोमीटर Atwe, Zetogen Bos Amsterdam tussen Nieuwegein Zuid en Utrecht Leidse Rijn, 8 kilometer. Or file he. A4. Op de A4 Den Haag Amsterdam tussen Hoofddorp Zuid en Knooppunt De Hoek, 2 kilometer. Waarper ik motorkar ka technische problem he. A4 Den Haag Amsterdam. Tussen knooppunt Burgerveen en knooppunt Badhoevedorp 1 kilometer. Hoe happer bij ik motorkar ka problem het technische kaarbaar het dus zo. A7 Den Oever Heerenveen tussen Britsandijk en Afrit Zurg 3 kilometer. A12 Utrecht Arnhem tussen Afrit Oosterbeek en knooppunt Waterberg 7 kilometer. A12 Arnhem Duitse grens tussen knooppunt Ouddijk en Duitse grens 2 kilometer wapper grenscontrole Joortorse Horage. En ga op Duitsland gaan via A12, Ouddijk als passe tot Tjarek naar de zo. Wapper Jebbedjes grenscontrole Horage is samenper. Orfile hij A15, Aeroport Rotterdam tussen havens 5700 tot 6200 Afrit Brille. 5 kilometer. Oudfile hij A15 Gorinchem Rotterdam tussen knooppunt Gorinchem en Hardingsveld Giessendam 7 kilometer. A16 Breda Rotterdam tussen Breda Noord en Dordrecht 12 kilometer. Een kapotte vrachtwagen raastipper hij rechter rijstrook band hij. A17 Dordrecht Roosendaal tussen Oudenbosch en Roosendaal en Roosendaal West 4 kilometer. En op A27 Breda Gorinchem tussen knooppunt Hooipolder en industrieterrein via industriegebied Avelingen 15 kilometer. Wapper ik vrachtwagen ka aan een mobiele raste per girge herdosto over rasta band hai. To yeh tak tha chota sa file bericht. Dil ko dekho, chehra na dekho, nahi nahi, chehra kya dekhte ho? चेहरा क्या देखते हो, दिल में उतर कर देखो ना।

सेवा करो, देखभाल करो मिस्टर मैनसन, आपका जीवन सफल हो जाएगा। जो आशीर्वाद मैया बप्पा आपको देंगे वो भगवान के आशीर्वाद से बढ़ कर है। हम सोच रहे हैं भगवान हमको क्षमा करे, ये बतिया उना सुने, मगर वही बतिया बोली से हैं, मैया बप्पा की सेवा करो। और ना सोचो मैया बप्पा बीमार है, गरीब है, कुछ ना है, खबरदार पांचों भैं बहुत बड़का पाप करियो आप लोगों, यो गड़बड़ा है इलमाल बेस्ट मैंसन वतिक निखा सेख नी मनी को आलत अल ये पापा है मामा नो इन लीफ है ने सवरो खुद फुर्स लेट खुद अप हैं खेफ हैं फेल लीफ द वार्म द खा एल्क केर नार हैं एल खा नित बैला पापा है मामा मी नो मां को मी नाते हैं दोंदर अप नंगा ही नाते हैं God heeft 24 uur en hij draait de hele wereld. En jij hebt ook 24 en elke keer kom je tijd tekort. Dat betekent, planning is slecht. Jouw planning about jouw tijd is niet goed. Dus ga dat goed inplannen, beste mensen. God heb je niet gezien, maar je rent achter hem. Terwijl degene die jou heeft gebracht op deze wereld, jou gebaard heeft, jou eten en drinken voor jou gezorgd heeft, dat is jouw papa en mama. God zegt ook, zorg goed voor je papa en mama, dan zal ik altijd bij jou zijn. Maar als je ouders je papa en mama verwaarloos, dan moet je ook niet verwachten dat je je lauw in de boro, ik ga je niet helpen. He? Want mijn plaats nemen jouw ouders, ik kan niet elke keer bij jou zijn, daarom hebben hun mijn plaats genomen. Ik heb ze die macht, die asherbaat, die zegen gegeven. Om dat voor jou te doen. Om voor jou te zorgen. Beste mensen. Dus vergeet je en papa en mama niet. No so yo. Fuck up helemaal, mijn brada. Sathiyon. Mijn bhajan ke madhyam se. Un logon ko kuch batlana chahta.

आपको सूरीनाम जाना है, गाड़ी हीर करना है, तो आपको जाना पड़ेगा Magenta weg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname de heer Parkas Gokul op telefoonnummer 00597 875739. Contact in Nederland 06 57 418873. Autoverhuurbedrijf A.

ये भी एक मस्त बड़ी जोंग है। फिल्म के नाम है फागुन, 1958 का, was ik nog niet in geboren mensen, maar het is een ontzettend mooie liedje van Padmashri Mohammed Rafi aur Asha ji ka hai. Isme Madhu Bala Bharat Bhushan is film mein kaam kiya hai. Aao milkar suna jaye for Geeta ji.